0: মধ্যে রহে ও
1: সত সত হর সত সত সতে সত পাহিয়া দূসর আন ন আবর পুরখ পৌরাতন শুনিয়া অমৃত হর কো নাম লেত মন সব সুখ পায়ে যে রসন চাখেও তেহ জন তৃপ্ত একায়ে যে ঠাকুর সো প্রসন্ন পিও সৎসঙ্গত প্যার হর গুরু নানক জিন পরস্যো তিন সব কুল কিয়ো উদার যে ঠাকুর সো প্রসন্ন পিও সৎসঙ্গত প্যার হর গুরু নানক জিন পরস্যো তিন সব কুল কিয়ো উদার।
2: সচ সবাদিমান সত সচে পে তরো সচে তখত নিবাস সত তপাবস করো সত সিদ্ধ সংসার আপ ভুল না ভুলো রতন নাম অপার কিমনো পবে অমুলো যে কৃপাল হো গোবিন্দ সর্ব সুখ তিনহু পায়ে হর গুরু নানক জিন পরস্যো তে বহর ফির জোন না আয়ে কবন যোগ কৌন জ্ঞান ধ্যান কবন বিদুস্তুত করিয়া সিদ্ধ সাধক তে তীস কোর তের কিম না পরিয়া ব্রহ্মাদক সনকাদ সে গুণন্ত না পায়ে অগো গ্যো নহি যায়ে পুর সর্ব রহ সমায়ে যে কাটি সিলক দিয়াল প্রভ সে জন লগে ভগতে হর গুরু নানক জিন পরস্যো তে এত ওত সদা মুক্তে হর গুরু নানক জিন পরস্যো তে এত ওত সদা মুক্তে
3: প্রভ দাতো দাতার পরেও যাচক ইকসর না মিলে দান সন্তরেন যে লগ পজল তরনা বিনত করো অরদাস সুনো যে ঠাকুর পাবে দেহ দর্শ মন চাও ভগত তেহ মন ঠহরাবে বলেও চরাক অন্ধার মা সব কল উদরি এক নাম ধর্ম প্রগট সগল হর পবন মা জন নানক গুর পার ব্রহ্ম।
1: দেহ না কেহে না নেহে না নীতা মায়া মট কহা লোগারো ছত্তর না পত্তর চৌর না চাবর বেতি জাত হৃদয় না বিচারো রথ না অসম না গজ সিংহাসন ছিন মে ত্যাগত নাগ সিদারো সুর ন বীর না মীর ন খানম সঙ্গ ন কো দৃষ্ট নিহারো কোট না ওট কোষ না ছোটা করত বিকার দো কর চারো মিত্র না পুত্র কলত্তর সাজন সখ উলটত জাত বিরহ কি চারো দীন দয়াল পুরখ প্রপূরণ ছিন ছিন সিমরো অগম অপারো শ্রীপত নাথ শরণ নানক জন হে ভগবন্ত হে ভগবন্ত কৃপা করতারো।
4: কাচি দে মোহ ফুন বাঁধি সাঠ কঠোর কচিল কো জ্ঞানী তাবত ব্রহ্মত রহন নই পাবত পার ব্রহ্ম কি গত নই জানি যোবন রূপ মায়া মদ মাতা বিচরত বিকল বডো অবমানি ਪਰ ਧਨ ਪਰ ਅਪਵਾਦ ਨਾਰ ਨਿੰਦਾ ਜਹ ਮਿੱਠੀ ਜੀ ਮਾਹੇ ਧਾਨੀ ਬਲ ਬੰਚ ਛਪ ਕਰਤ ਉਪਾਵਾ ਪੇਖਤ ਸੁਣਤ ਪ੍ਰਭ ਅੰਤਰ ਜਾਮੀ ਸੀਲ ਧਰਮ ਦਇਆ ਸੁਚ ਨਾਸਤ ਆਇਓ ਸ਼ਰਨ ਜੀ ਕੇ ਦਾਨੀ ਕਾਰਨ ਕਰਨ ਸਮਰੱਥ ਸ੍ਰੀ ਧਰ ਰਾਖ ਲਿਓ ਨਾਨਕ ਕੇ ਸਵਾਮੀ।
5: ਰੇ ਮਨ ਮੂਸ ਬਿਲਾ ਮੈਂ ਗਰਬਤ ਕਰਤਬ ਕਰਤ ਮਹਾਮੁਗਨਾ ਸੰਪਤ ਦੋਲ ਝੋਲ ਸੰਗ ਝੂਲਤ ਮਾਇਆ ਮਗਨ ਭ੍ਰਮਤ ਘੁਗਨਾ ਸੁਤ ਬਨਿਤਾ ਸਾਜਨ ਸੁਖ ਬੰਧਪ ਤਾਸਿਓ ਮੋਹ ਬੜਿਓ ਸੋਕਨਾ ਬੋਇਓ ਬੀਜ ਅੰਗ ਮਮ ਅੰਕੁਰ ਬੀਤਤ ਔਧ ਕਰਤ ਅਗਨਾ ਮਿਰਤ ਮਝਾਰ ਪਸਾਰ ਮੁਖ ਨਿਰਖਤ ਪੁੰਚਤ ਭੁਗਤ ਭੂਖ ਪੁਖਨਾ ਸਿਮਰ ਗੋਪਾਲ ਦਇਆਲ ਸਤ ਸੰਗਤ ਨਾਨਕ ਜਗ ਜਾਨਤ ਸੁਪਨਾ।
6: ਸੇਵਕ ਕੈ ਭਰਪੂਰ ਯੁਗ ਯੁਗ ਵਾਹਿਗੁਰੂ ਤੇਰਾ ਸਭ ਸਦਕਾ ਨਿਰੰਕਾਰ ਪ੍ਰਭ ਸਦਾ ਸਲਾਮਤ ਕਹਿ ਨਾ ਸਕੇ ਕੋ ਤੂੰ ਕਦ ਕਾ ਬ੍ਰਹਮਾ ਬਿਸਨ ਸਿਰੇ ਤੈ ਅਗਣਤ ਤਿਨਕੋ ਮੋਹ ਪਿਆ ਮਨ ਮਦ ਕਾ ਚਵਰਾਸੀ ਰਖ ਜੋਣ ਉਪਾਈ ਰਿਜਕ ਦਿਆ ਸਭ ਹੂੰ।

নানক ফিকে বলে তন মন ফিকা হোয়ে, ফিকো ফিকা সদিয়ে ফিকে ফিকে সোয়ে, ফিকা দরগে সটিয়ে মোথুকা ফিকে পায়।